ইচ্ছা প্রতীক সংঘাত হলে সমাচারক অনুমতি পথে নেমে তথা সমাচারক অনুমতি পথে নবীকরণ করে আবশ্যক হলে আধিকারিক ব্যক্তি মাত্র মেডিকেল যাচাই চিকিৎসকের মেডিকেল রিপোর্ট দিন পর নেওয়া দুই

আসুন নবরাত্রির তৃতীয় দিন বালবালিকা ও আঠার কুমার শর্মা সঙ্গে নায়কিয়া কন্ট্রোল সামাজিক সুরক্ষা দৃষ্টি আগ্রহ